0: ডেস্ক আকাশবাণী ভোজ সমাচার হেডলাইন্স সকালে বেশি মিনিটে গান চড়ো আট বাজে বিবিধ ভারতী দশ বাজে বিবিধ ভারতী কার্যক্রম মুম্বাই কেন্দ্র প্রতি রিলে করিছু শ্রোতা মিত্র মাহিতী আকাশবাণী ও ভোজ কেন্দ্র প্রতি হবে পছি প্রসারিত থানা কার্যক্রম আমি হবে হবামান সমাচার આકાશવાણી ભુજ હવામાન ખાતા તરફથી પ્રાપ્ત થતી માહિતી મુજબ છેલ્લા 24 કલાક દરમિયાન ભુજ ખાતે મહત્તમ ઉષ્ણતામાન 38 ડિગ્રી સેલ્સિયસ જ્યારે લઘુત્તમ ઉષ્ણતામાન 29 ડિગ્રી સેલ્સિયસ નોંધાયેલ છે. હવામાન સમાચાર પૂરા થયા. આકાશવાણી ભુજ થોડી જ વારમાં સમાચાર પ્રભાત દિલ્હી કેન્દ્ર પરથી રિલે કરીશું.
1: Okay.

সময় ভোজ প্রস্তুতরা এসে গুজরাটি গীতানো কার্যক্রম গীত সুধা কার্যক্রমে প্রথম সামগ্রী হিংসা গভর্নেন্স বর্মা সুরেশ দলাইয়ের ছিলাম।